আকাশবাণী কলকাতা। আজ মঙ্গলবার, 24শে ভাদ্র 1948 শকাব্দ, 15ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 28শে ভাদ্র 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56 হয়ে 55 সেকেন্ড। আজ সূর্যোদয় 5:25 13 সেকেন্ডে, সূর্যাস্ত 5:38 মিনিট 33 সেকেন্ডে।

0: Singh. Prime Minister Narendra Modi has expressed gratitude to the people of Rajasthan following the BJP's victory in the urban local body elections. In a social media post, the Prime Minister said, "The party's win is a testament to the triumph of truth over the echo of lies." Mr. Modi said, "The people of Rajasthan have once again made it clear that they fully support the policies of good governance and development under the double engine government. This will not only propel the state to new heights of progress, but also strengthen the government's resolve to bring prosperity to the lives of every individual," he added. In men's cricket, India will take on Afghanistan in the second T20 International at the Arun Jaitley Stadium in Delhi today. The match will begin at 7:30 p.m. Indian Standard Time. India lead the three-match series 1-0 after a convincing 7-wicket win in the opening match on Sunday. Despite the early loss of Sanju Samson, Abhishek Sharma played a blistering innings of 82 off 32 balls supported by Ishan Kishan's 42 as India chased down target of 157 set by Afghanistan for the loss of 3 wickets in 13.4 overs. Earlier put to bat, Afghanistan posted 156 runs for the loss of 8 wickets in their stipulated 20 overs. The third match of the series will be played at the same venue on Thursday, and that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস কথিকা ভারত সরকারের প্রাণী কল্যাণ প্রকল্প বলবেন ডক্টর নীলেন্দু জ্যোতি মৈত্র। 6:40 আপনার স্বাস্থ্য পুষ্টি অপুষ্টি তৃতীয় পর্ব বলবেন ডাক্তার মধুমিতা দুবে। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনা শর্মিষ্ঠা সরকার চন্দ্রজিৎ প্রামাণিক। সকাল 7:45 রবীন্দ্রসঙ্গীত সঞ্চয়িতা গিরি। সকাল 8:00 জানা অজানা প্রজাপতি সংগ্রহ লিখেছেন ডক্টর অসীম মিত্র। 8:05 নজরুল গীতি অর্পিতা রায়। 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম জীবেশ গোপের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়। শুনবেন প্রথম পর্ব। সকাল 9:00 গানে গানে প্রথম পর্ব। 9:25 জেলার চিঠি হুগলি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভজ্যোতি মজুমদার। 9:30 গানে গানে দ্বিতীয় পর্ব। সকাল 10:00 গানের ভেলা সুতপা চট্টোপাধ্যায়। সকাল 11:00 যুববাদীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য দেবজিৎ অধিকারী সৃজনী পাল। বেলা 12:00 ম্যান্ডোলিন নীলোৎপল চক্রবর্তী। 12:15 লোকগীতি সন্ধ্যা বসু। 12:33 উনজমির দুনো ফসল পাহাড়ের রুক্ষ মাটিতে চাষের কথা বাইরে থেকে রেকর্ড করেছেন সুব্রত চক্রবর্তী। বেলা 1:00 নির্বাচিত নজরুলগীতি। 1:45 মাননীয় ইস্যু অমৃতা হালদার রায়। বেলা 2:30 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি অনিল বরণ হেমব্রম। পরে গীতি আলেখ্য প্রথম পর্ব। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন। বিতান্দে 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর পুষ্টি বিষয়ে আলোচনা করবেন যাদবপুর বিদ্যাপীঠের শিক্ষক রাজু সরকার এবং দুই ছাত্র। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি ধীরেন্দ্রনাথ হেমব্রম এবং সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে পরবর্তী অংশ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বিষয়ে বলবেন দুর্গাদাস সোরেন। পরে লোকগীতি নরেন্দ্রনাথ হেমব্রম ও সহশিল্পীরা। সন্ধ্যে 6:38 কিষাণবাণী মহিলা তাঁতিদের কথা আলোচনায় রীনা মালাকার আরতি বসাক উপস্থাপনা স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে 7:10 তর্জাগান মালতী সর্দার এবং সহশিল্পীরা। 7:30 সমীক্ষা লিখেছেন বিশ্বনাথ বিশ্বাস। রাত 8:00 আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা বাইরে থেকে রেকর্ড করেছেন দেবিকা মুখোপাধ্যায়। 8:30 কথায় কাহিনী সহযাত্রী রচনা প্রমথ চৌধুরী প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। শুনবেন প্রথম পর্ব। 8:45 অর্থনীতির দুনিয়া স্বল্প সঞ্চয় ও দীর্ঘমেয়াদী নিরাপত্তা এ বিষয়ে আলোচনায় থাকবেন মোহাম্মদ আব্দুল ওয়াহিদ অধ্যাপক ডক্টর সঞ্জীব মিত্র। প্রযোজনা সেহনাজ আব্দুর রউফ। শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 9:00 খেয়াল প্রীতম রায়। 9:30 শ্রবণী স্বরচিত কবিতা পাঠ পার্থপ্রতিম আচার্য। কথিকা অচেনা শরৎচন্দ্র বলবেন সুভাশিস চক্রবর্তী। রাত 10:00 ছায়াছবির গান। 10:30 নজরুলগীতি অর্পিতা রায়। 10:45 ম্যান্ডোলিন নীলোৎপল চক্রবর্তী। রাত 11:00 লোকগীতি সন্ধ্যা বসু। 11:10 তবলা সৌমিত্র দাশগুপ্ত। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত খেয়াল বিদুষী মালবিকা কানন। 6:25 রবীন্দ্রসঙ্গীত সঞ্চয়িতা গিরি। 6:35 রামচরিত মানুষ পর্ব 234। 6:45 শ্যামাসঙ্গীত গৌরী বিশ্বাস। সকাল 7:10 যুববাণীর অনুষ্ঠান বিতশ

চক্রবর্তী, সকাল 8:30 নজরুলগীতি অর্পিতা রায়, 8:45 ম্যান্ডোলিন নীলোৎপল চক্রবর্তী, সকাল 9:10 রসধারা, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য, 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় সুফিয়া সিরিন, সকাল 11:00 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় সংযুক্তা নন্দী, বেলা 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীত, বেলা 1:10 পাশ্চাত্য সঙ্গীতের পরবর্তী অংশ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা সৌমিত্র দাশগুপ্ত, সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত সঞ্চয়িতা গিরি, 5:20 অরুবাসী, উপস্থাপিকা দেবশী দেবিকা গুপ্তা, সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশ, সন্ধ্যে 7:10 ম্যান্ডোলিন নীলোৎপল চক্রবর্তী, 7:30 দর্পণ, রাত 8:00 বাংলা ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, রাত 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীত জাস্ট টাইম, উপস্থাপনা অভিষেক মণ্ডল, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন অনুষ্ঠান পরিচিতি, একটু পরেই শুনবেন সুবদ্ধ সঙ্গীত। সুবদ্ধ সঙ্গীতে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত বিদুষী মালবিকা কানন, রাগ প্রথমে বাঙাল ভৈরব, পরে ভাটিয়ার।

সুবোধ্য সঙ্গীত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খেয়াল, প্রথমে বাঙাল ভৈরব ও পরে ভাটিয়া রাগে, শিল্পী বিদুষী মালবিকা কানন। পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রামচরিতমানস পর্ব 234।

পরপর দুখানি শ্যামা সঙ্গীত শুনলেন গৌরী বিশ্বাসের কণ্ঠে। একটু পরেই শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

সুপ্রভাত বন্ধুরা, স্টুডিওর ঘড়ি কাটা বলছে সময় 7:10 এবং 7:10 নয়, 7:11 হয়ে গেছে। এবং এই সময়টা মানেই তোমরা জানো যে যুবকবাণীর কোনো না কোনো বন্ধু তোমাদের সঙ্গে এই যে সুপ্রভাতের আড্ডায় সেই আড্ডায় হাজির হবে। আর ঠিক তেমনিভাবেই আজকেও যুবকবাণী হাজির তোমাদের সঙ্গে এই সুপ্রভাতের আসরে। আজকে তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের বন্ধু বিতর্ষক। আর এই যে সুপ্রভাতের আসর, সেটা মানেই তোমরা জানো যে আমরা হরেক রকমের আড্ডার ডালি সাজিয়ে তোমাদের সামনে নিয়ে আসি এবং বিভিন্ন বিষয় তোমাদের সঙ্গে কথা বলি। তার মধ্যে যেমন থাকে যে আজকের যে দিনটা, সেই দিনটা ইতিহাসের পাতায় কেন গুরুত্বপূর্ণ, কেন বিখ্যাত, সেই সমস্ত ডিটেলস তোমাদের যেরকম জানাই। আবার আজকের দিনটা, মানে আজকে যদি 15ই সেপ্টেম্বর সেই দিনটার কথা বলি, তাহলে এই যে দিনটা, এই দিনটা বহু মানুষের জন্য ইতিহাসের পাতায় বিখ্যাত, কিন্তু আজকে এমন এক মানুষের কথা বলবো যার লেখায় আমরা খুঁজে পাই আমাদের চেনা মানুষগুলোকে, খুঁজে পাই প্রতিবাদের ভাষা, মায়ের মমতা আর দিল খোলা হাসি। আজ অবশ্যই কথা বলবো আমাদের সবার প্রিয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন নিয়ে, তার মনন নিয়ে, সমস্তটা নিয়ে। এবং প্রত্যেক দিন তোমাদেরকে একদম শেষ পাতে যে একটা সুন্দর মিষ্টির মতন সুন্দর গল্প দিয়ে যাই, একটা অনুপ্রেরণামূলক গল্প, সেই গল্পটাও আজকে কিন্তু থাকবে আমাদের সবার প্রিয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন থেকে এবং একদম সত্যি ঘটনা। তবে সবটা এক্ষুনি বলে দিলে তো মজাই নষ্ট, এর জন্য তোমাদেরকে একদমই কোনো কষ্টই করতে হবে না, শুধু রেডিও টিউন করে রাখতে হবে সকাল 8টা পর্যন্ত। ধীরে ধীরে তোমাদেরকে কিন্তু সমস্তটা জানাবো। আর যেহেতু সুপ্রভাতের আসর এবং সেই জন্য তোমাদের সঙ্গে রয়েছে তোমাদের বন্ধু বিতর্ষক, তাই গান ছাড়া যুববাণীর আড্ডা তো কখনোই জমে না, তাই না? তাহলে চলো এই গানটা দিয়ে শুরু করি আজকের আড্ডা। ফিরে আসছি গানের পর, সঙ্গে থাকো।

অনুপম রায় আর ইমন চক্রবর্তীর কণ্ঠে খুব সুন্দর একটা গান শুনে আবার ফেরত এলাম যুবাণীর সুপ্রভাতের আড্ডায়। আর যেমনটা তোমাদেরকে একদম শুরুতে বলেছিলাম যে এই সময়টায় আমি যেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে আজকের এই দিনটা ইতিহাসের পাতায় কেন বিখ্যাত, কারণ প্রত্যেকটা দিনই কিছু বিশেষ মানুষের জন্য, কিছু বিশেষ ঘটনার জন্য চিরকালের জন্য ইতিহাসের পাতায় স্থান করে নেয়। তাই যদি সেই দিনটায় আমরা কোনো রকম অনুষ্ঠান বা তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি, আমার মনে হয় আজকের দিনের সম্পর্কে জানাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা জানতে আমার তো বেশ ভালো লাগে। তাহলে চলো আজকের দিনটা ইতিহাসের পাতায় কেন গুরুত্বপূর্ণ সেইটা বরং এইবার তোমাদের সঙ্গে ভাগ করে নিই।

1835 সালের আজকের দিনে ভারতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে মুদ্রণ যন্ত্র ব্যবহারের উপর থাকা বেশ কিছু বিধিনিষেধ তুলে নেওয়ার উদ্দেশ্যে লিবার্টি অব দ্য প্রেস অ্যাক্ট স্বাক্ষরিত হয়। এই আইন সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে পূর্বের নিয়ন্ত্রণ কিছুটা হলেও শিথিল করে এবং ভারতীয় সংবাদ মাধ্যমের বিকাশে নতুন সুযোগ তৈরি করে। এর ফলে মুদ্রিত সংবাদ মানুষের কাছে আরও সহজে পৌঁছাতে শুরু করে এবং পরবর্তী সময় ভারতীয় সংবাদপত্র রাজনৈতিক ও সামাজিক আলোচনার এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। ১৯১৬ সালের আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রথমবারের মতন যুদ্ধে ট্যাঙ্ক ব্যবহার করা হয়। ব্রিটিশ বাহিনী ফ্রান্সের সোম যুদ্ধক্ষেত্রে মার্ক ওয়ান ট্যাঙ্ক প্রথম ব্যবহার করে, যার উদ্দেশ্য ছিল পরীক্ষা, কাঁটাতারের বেড়া এবং শত্রুর প্রতিরক্ষা অতিক্রম করা। প্রথম ব্যবহারে

প্রযুক্তিগত সমস্যা থাকলেও পরবর্তী সময়ে এই ট্যাঙ্ক আধুনিক স্থলযুদ্ধের এক গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে ওঠে। ১৯২৮ সালের আজকের দিনে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিনের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য শনাক্ত করেন। তিনি লক্ষ্য করেন যে একটি ছত্রাকের চারপাশে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই পর্যবেক্ষণ থেকেই পেনিসিলিন নিয়ে গবেষণার পথ তৈরি হয়। পরবর্তীকালে পেনিসিলিনকে কার্যকর ওষুধ রূপ হিসেবে দেওয়া হয় এবং ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক যুগের সূচনা হয়। ১৯৫৮ সালের আজকের দিনে আকাশবাণী কলকাতার বেতার কেন্দ্র ইডেন গার্ডেন্সের নিজস্ব আকাশবাণী ভবনে স্থানান্তরিত হয়। এর ফলে কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচার ও প্রযোজনার জন্য নিজস্ব পরিকাঠামো তৈরি হয়। বাংলা গান, নাটক, সংবাদ, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রচারে এই কেন্দ্র পরবর্তী কয়েক দশক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৫৮ সালের আজকের দিনে চিকিৎসা বিজ্ঞানে ট্রাকোমা রোগের সঙ্গে যুক্ত ভাইরাস শনাক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটে। ট্রাকোমা একটি চোখের সংক্রমণজনিত রোগ যা দীর্ঘদিন চিকিৎসা না হলে কর্নিয়ার ক্ষতি এমনকি দৃষ্টিশক্তি হারানোরও কারণ হতে পারে। রোগটির জীবাণু সম্পর্কে গবেষণা পরবর্তীকালে এর সংক্রমণ নিয়ন্ত্রণ ও চিকিৎসা পদ্ধতি উন্নত করতে সাহায্য করে। ১৯৫৯ সালের আজকের দিনে ভারতে প্রথম পরীক্ষামূলকভাবে টেলিভিশন সম্প্রচার শুরু হয়, যা পরবর্তীকালে দূরদর্শন নামে পরিচিত হয়। প্রথম দিকে দিল্লিকে কেন্দ্র করে সীমিত পরিসরে অনুষ্ঠান সম্প্রচার করা হতো এবং শিক্ষামূলক ও তথ্যভিত্তিক অনুষ্ঠানই ছিল এর গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তী দশকগুলোতে দূরদর্শন সারা দেশে সম্প্রচারিত হয় এবং ভারতের প্রধান টেলিভিশন সম্প্রচার প্রতিষ্ঠানে পরিণত হয়। ১৯৬৮ সালের আজকের দিনে সোভিয়েত মহাকাশযান জন্ড ৫ উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানটি চাঁদের চারপাশে ঘুরে পৃথিবীতে ফিরে আসে এবং পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ করে। এই অভিযানের মধ্যে গভীর মহাকাশ থেকে জীবন্ত প্রাণী বহন করে নিরাপদে পৃথিবীতে ফেরার যে প্রযুক্তি সেইটি পরীক্ষিত হয়েছিল, যা পরবর্তীকালে চন্দ্রাভিযানের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। ১২৫৪ সালের আজকের দিনে মার্কো পোলো জন্মগ্রহণ করেন। তিনি ভেনিসের একজন বণিক ও পরিব্রাজক ছিলেন এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে দীর্ঘ ভ্রমণ করেছিলেন। তার ভ্রমণের বিবরণ ইউরোপ, এশিয়ার ভূগোল, বাণিজ্য, সংস্কৃতি ও রাজনীতি সম্পর্কে মানুষের জ্ঞান বৃদ্ধিতে বিশেষ প্রভাব ফেলেছিল। ১৮৬০ সালের আজকের দিনে মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরা জন্মগ্রহণ করেন। তিনি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে বাঁধ, জলসম্পদ ব্যবস্থাপনা ও সেচ ব্যবস্থা নিয়ে কাজ করেন এবং মহীশূর রাজ্যের দেওয়ান হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতের প্রকৌশল ও শিল্প উন্নয়নে তার অবদানের স্মরণে তার জন্মদিন অর্থাৎ আজকের দিন 15ই সেপ্টেম্বরকে ভারতে জাতীয় ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালিত করা হয়। ১৮৭৬ সালের আজকের দিনে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলা কথাসাহিত্যের অন্যতম প্রধান লেখক ছিলেন এবং তার উপন্যাস ও গল্পে সমাজ, পারিবারিক সম্পর্ক, নারী জীবন ও সামাজিক বৈষম্যের বিভিন্ন দিক উঠে এসেছে। দেবদাস, শ্রীকান্ত, চরিত্রহীন, পথের দাবি তার উল্লেখযোগ্য রচনা। এছাড়াও তার বহু রচনা চলচ্চিত্র ও নাটকে রূপান্তরিত হয়েছে। ১৮৯০ সালের আজকের দিনে আগাথা ক্রিস্টি জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি ভাষায় রহস্য ও অপরাধ কাহিনীর অন্যতম জনপ্রিয় লেখক ছিলেন এবং হারকিউল পোয়েরো ও মিস মার্পল চরিত্রের স্রষ্টা। দ্য মিস্টিরিয়াস অ্যাফেয়ার অ্যাট স্টাইলস, মার্ডার অন দ্য ওরিয়েন্ট।

0: এই ছিল তাহলে আজকের দিনটা ইতিহাসের পাতায় কেন বিখ্যাত সেই নিয়ে বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য, যেগুলো শোনার পর আমার মতন তোমাদেরও নিশ্চয়ই মনে হচ্ছে সত্যি আজকের দিনে এত কিছু হয়েছিল। আমরা যদি এই জিনিসগুলো নিজেদের মনে না রাখি বা অন্তত একবার জানার চেষ্টা নাও করি, আমার মনে হয় আমরা কিন্তু পিছিয়েই পড়বো আদতে। তবে এই যে আমি যেরকম তোমাদের সঙ্গে এত কথা বলছি, এত গল্প করছি, তোমরাও কিন্তু আমাদের সঙ্গে ঠিক একইভাবে গল্প করতে পারো, কথা বলতে পারো। এবং তার একটা অন্যতম মাধ্যম হলো আমাদের বলতে চাই অনুষ্ঠান, যেখানে তোমরা কিন্তু চিঠি পাঠাও। তবে এই মাসটা যেহেতু শিক্ষক দিবসের মাস, না আমি তোমাদের বরং বলবো না এই মাসের বলতে চাইয়ের কী বিষয় সেইটা বরং তোমরা শুনেই নাও। অবশ্যই যেরকমটা বললাম যে যেহেতু সেপ্টেম্বর মাস শিক্ষক দিবসের মাস, শিক্ষার মাস, তাই নিশ্চয়ই সেই রিলেটেডই কিছু হবে। চলো এই মাসের বলতে চাইয়ের বিষয় কী সেইটা বরং শুনে নিই।
1: আচ্ছা, তোমার কি মনে পড়ে শেষ কবে নিজের কোনো ভুলের জন্য কারো কাছে ক্ষমা চেয়েছিলে? বা মনে পড়ে সেই রাতের কথা যখন গোটা পৃথিবী ভুল বুঝছিল, তখন শুধু একটা মানুষ বলেছিল, ভয় নেই, পড়ে গিয়েই তো মানুষ হাঁটতে শেখে। সব শিক্ষক কি ব্ল্যাকবোর্ডের চকের দাগ কেটে নামটা শেখান? একদমই না। আমাদের জীবনের সবচেয়ে দামি শিক্ষাটা অনেক সময় কোনো ক্লাসরুম দেয় না। হতে পারে সেটা মধ্যরাতে ট্রেনের সহযাত্রীর ফেলে যাওয়া এক টুকরো দীর্ঘ নিঃশ্বাস, কিংবা রাস্তায় চা বেচতে বেচতে হাসি মুখে বেঁচে থাকার পাঠ দেওয়া সেই মানুষটা, কিংবা হয়তো তোমার মা, যিনি নিজের খিদে লুকিয়ে তোমাকে খাইয়ে নিঃশব্দে শিখিয়েছিলেন আত্মত্যাগের সংজ্ঞা। শিক্ষক আসলে না কোনো পেশা নয়, শিক্ষক হলো জীবনের এমন একটা মোড় যিনি তোমাকে কখনো হাত ধরে হাঁটতে শেখান, কখনো বা এগিয়ে চলার পথ দেখিয়ে দেন। আর এই সেপ্টেম্বরের আমেজে আমরা খুঁজছি সেই মানুষটিকে যার একটা কথা বা আচরণ তোমার জীবনের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল, আর তার দেওয়া বড় শিক্ষাটার গল্প আমাদের লিখে পাঠাও। কলমে রূপ নিক সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয় জীবনের পাঠ। অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। সরাসরি মেইল করতে পারো আমাদের মেল আইডি jubobanikolkata@gmail.com। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রজাতন্ত্র কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। লেখা পাঠানোর শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2026। দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, আমাদের সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয় জীবনের পাঠ।
0: সত্যি আমরা যার থেকেই কিছু না কিছু শিখি, তেই সেই কিন্তু আমাদের আদতে শিক্ষক। শিক্ষক সত্যিই কোনো পেশা নয়। আর যেরকমটা তোমরা শুনলে, আমরা কিন্তু এই মানুষদের কথাই শুনতে চাইছি যাদের থেকে তুমি কিছু না কিছু শিখেছো। সেটা হতে পারে স্কুলে, সেটা হতে পারে কলেজে, সেটা হতে পারে কোনো এক ট্রেনের কামরায়, সেটা হতে পারে বাড়িতে। আমরা জানতে চাইছি সেই সব শিক্ষকের গল্প, সেই সব শিক্ষার গল্প। আর আমি নিশ্চিত তোমরা অনেকেই আমাদেরকে অলরেডি মেল করে দিয়েছো, চিঠি পাঠিয়ে দিয়েছো। যারা পাঠাওনি, যারা ভাবছো, তারা তো শুনে নিলে কিভাবে পাঠাতে হবে। আমরা কিন্তু তোমার চিঠির অপেক্ষায়। তবে এই মুহূর্তে তোমাদের সঙ্গে যুবাণীর আড্ডায় রয়েছি, তোমাদের মধ্যে বিতর্ষক। আর যেহেতু এই আড্ডাটা এর পরে কিন্তু নতুন একটা মোড়ে যাবে, অর্থাৎ আমরা যে মানুষটাকে নিয়ে আজকে কথা বলবো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার জীবন নিয়ে কিন্তু আমি আসবো। তবে তার আগে একটা গান রইল তোমাদের জন্য, গানের পর ফিরে আসছি, সঙ্গে থেকো।

গানে পর ফিরে এলাম, তোমাদের সঙ্গে রয়েছি বিতর্ষক। আর জানো তো, কিছু মানুষের মধ্যে না একটা সহজাত জাদু থাকে। আজকে যে মানুষটার কথা বলবো সেই মানুষটার মধ্যেও এইরকমই সহজাত জাদু ছিল। কিছু মানুষ চলে যান, কিন্তু তাদের চলে যাওয়া মানে কখনোই শেষ হয়ে যাওয়া নয়। কিছু কণ্ঠ হয়তো নীরব হয়ে

যায়, কিন্তু তাদের কথাগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের ভিতরে রয়ে যায়। বাংলা সাহিত্য এমনই এক মানুষ পেয়েছিল, এমনই এক মানুষ দেখেছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে। আজ 15ই সেপ্টেম্বর তার জন্মদিন। 1876 সালের এই দিনেই হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মেছিলেন এমনই একজন কথাশিল্পী, যিনি রাজা মহারাজার গল্পের বদলে লিখেছিলেন

শুনতে পাইনি বা শুনতে চাইনি। তার লেখা পড়লে আমাদের সবসময় মনে হয় এ তো আমাদের বাড়িরই গল্প। এই মানুষটি আমাদের বাড়ির পাশের বাড়ির মানুষটিকেও বা আমাদের পরিবারের কাউকে কিংবা কখনো আমাদের নিজেদের মনের ভেতরের কথাটিকেও কাগজে তুলে দিয়েছেন। আর সেই কারণেই শরৎচন্দ্র শুধুমাত্র একজন সাহিত্যিক নয়, তিনি বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ মানুষের কথাশিল্পী। যদিও শরৎচন্দ্রের জন্ম কিন্তু মোটেও সচ্ছল পরিবারে হয়নি, তথাকথিত আর্থিকভাবে অসচ্ছল পরিবারেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা মতিলাল চট্টোপাধ্যায় ছিলেন সাহিত্যপ্রিয়, কিন্তু স্থায়ী কর্মজীবন তারও ছিল না। তবে ছোটবেলা থেকেই শরৎচন্দ্র অভাবের সঙ্গে পরিচিত হলেও তার মনটা কিন্তু প্রকৃতির মধ্যে মিশে উঠেছিল। তার শৈশবের একটি বড় অংশ কেটেছিল বিহারের ভাগলপুরে। সেখানকার প্রকৃতি, নদী, মাঠ, গ্রামের মানুষ, তাদের জীবনযাপন, এই সমস্ত কিছুই তার কিশোর মনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। আর এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তার পরবর্তীকালে লেখালেখিতেও, কারণ যখন পরবর্তীকালে শরৎচন্দ্র সাহিত্য লিখলেন তখন তার চরিত্রগুলো কেবলমাত্র তার কল্পনার মানুষ ছিল না, তাদের মধ্যে তার দেখা জীবন, তার দেখা অভাব, সামাজিক বৈষম্য, নারীদের অসহায়তা সব কিছুই ফুটে উঠেছিল। তিনি দেখেছিলেন গ্রাম বাংলার মানুষের সরলতা, কুসংস্কার, ভালোবাসা এবং বেঁচে থাকার সংগ্রাম। তার নিজের জীবনও ছিল যথেষ্ট সংগ্রামের। 1894 সালে তিনি TN জুবেলি কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন এবং FA শ্রেণীতে ভর্তি হন। যদি অর্থাভাবের কারণে এই উচ্চশিক্ষা আর এগোয়নি, একটা কথা জাস্ট ভাবতো যে মানুষটি পরবর্তীকালে বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক হয়ে উঠবেন, তার নিজের প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শেষ হয়ে গেছিল অর্থের অভাবে। কিন্তু ওই যে শিক্ষা প্রতিষ্ঠান থেমে গেলেও তার শিক্ষা কখনোই থামেনি, জীবনই হয়ে উঠেছিল তার নিজের বিশ্ববিদ্যালয়। পরবর্তীকালে তিনি বিভিন্ন সময় নানান রকমের কাজ করেছেন। বানেলি স্টেটে সেটেলমেন্ট অফিসারের সহকারী হিসেবে কাজ করেছেন, কলকাতা হাইকোর্টে অনুবাদকের কাজ করেছেন, পরে জীবিকার সন্ধানে চলে গিয়েছিলেন রেঙ্গুনে এবং সেইখানে বার্মা রেলওয়ের হিসাব বিভাগেও কাজ করেছিল। রেঙ্গুনের জীবনও তার সাহিত্যিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছিল। কিন্তু তার ভিতরে তখনও এক অন্য মানুষ তৈরি হচ্ছিল একজন লেখক, কারণ লেখা তার কাছে কেবল একজন পেশা হিসেবে ছিল না, লেখা ছিল তার নিজের দেখা পৃথিবীকে মানুষের সামনে তুলে আনার অন্যতম উপায়। 1907 সালে তার প্রথম উপন্যাস বড়দিদি ভারতী পত্রিকায় প্রকাশিত হয় এবং রাতারাতি সাহিত্য জগতে তার পরিচিতি ছড়িয়ে পড়ে। তারপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। পরিণীতা, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, দত্তা, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন, একটির পর একটি সৃষ্টি বাংলা সাহিত্যের ইতিহাসে স্থায়ী আসন করে নেয়। কিন্তু সত্যি শরৎচন্দ্রকে এত আলাদা করে কীভাবেই বা বোঝা যায়? এই যে প্রশ্নটা কিন্তু শুনতে খুবই সহজ, আর এর উত্তরটাও কিন্তু খুব সহজ এবং সাদা মাটা। তিনি মানুষের কথা লিখেছিলেন, তবে শুধুমাত্র মানুষের সুখের নয়, তিনি লিখেছিলেন মানুষের দুর্বলতা নিয়ে, মানুষের ভুল নিয়ে, অভিমান নিয়ে, ভালোবাসা নিয়ে, অন্যায়ের বিরুদ্ধে অসহায় প্রতিবাদ নিয়ে। তার সবচেয়ে বড় শক্তি ছিল তিনি চরিত্রকে বিচার করতেন না, তিনি তাদের বোঝার চেষ্টা করতেন। শরৎচন্দ্রের সাহিত্য নিয়ে কথা বলতে গেলে নারীর প্রসঙ্গ আসবেই, কারণ বাংলা সাহিত্যে নারীর জীবন, তার বেদনা, তার সামাজিক অবস্থান, তার আত্মসম্মানকে এত গভীর সহানুভূতির সঙ্গে তুলে ধরেছেন খুব কম লেখক। বড়দিদি, পরিণীতা, বিরাজবৌ, দত্তা, গৃহদাহ, দেনা পাওনা, চরিত্রহীন বিভিন্ন রচনায় আমরা দেখি সমাজের তৈরি নিয়মের সঙ্গে নারীর যে ব্যক্তিসত্তা, তার সংঘাত। শরৎচন্দ্র দেখেছিলেন যে একজন নারীকে সমাজ প্রায়ই তার নিজের ইচ্ছায় বাঁচতে দেয় না, তার চরিত্র বিচার করা হয়, তার ভালোবাসা বিচার করা হয়, তার সিদ্ধান্ত বিচার করা হয়। কিন্তু একই জিনিস পুরুষদের জন্য অনেক নিয়ম আলাদা, অনেক নিয়ম অনেক সময় প্রযোজ্য হয় না। এই দ্বিচারিতার বিরুদ্ধেও শরৎচন্দ্র তার গরমকে ব্যবহার করেছিলেন। তার নারীরা শুধুমাত্র করুণার পাত্র নয়, তাদের মধ্যে আছে আত্মসম্মান, আছে ভালোবাসার ক্ষমতা, আছে প্রতিবাদ, আর আছে সিদ্ধান্ত নেওয়ার অধিকার। আর এই কারণেই শরৎচন্দ্রের নারী চরিত্র আজ এত জীবন্ত।
তিনি নারীকে

পিপি বানিয়ে দূরে সরিয়ে রাখেননি, বরং মানুষ হিসেবে দেখেছিলেন। আর এই দৃষ্টিভঙ্গি তার সাহিত্যকে আলাদা জায়গা করে দিয়েছে। আর তাই তার নারীরা এতটাই শক্তিশালী, তার নারীরা একদমই ভেঙে পড়ে না, তার নারীরা এতটাই স্মৃতিমেদুর করে তোলে আমাদের সব সময়।

শরৎচন্দ্র যখন লেখালেখি শুরু করেছিলেন, তখন সমাজের নানান সংস্কার, জাতপাত, সামাজিক বৈষম্য এবং ধর্মের নামে নানান অনাচার মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করত। তিনি সেই সমাজকেই প্রশ্ন করেছেন। তার লেখায় বারবার ফিরে আসে একটি প্রশ্ন, মানুষের চেয়ে কি বড় সমাজের নিয়ম, নাকি সমাজের নিয়ম সবসময় মানুষের জন্য? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তার চরিত্রগুলো বারবার সমাজের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তার সাহিত্যে সামাজিক বৈষম্য, কুসংস্কার এবং শাস্তীয় অনাচারের বিরুদ্ধে যে অবস্থান, সেই অবস্থান কিন্তু যথেষ্ট দৃঢ়ভাবে দেখা হয়েছে। তবে শরৎচন্দ্র কেবলমাত্র সমাজের বিরুদ্ধেই কথা বলেনি, তিনি মানুষের ভেতরের যে দ্বন্দ্ব সেটিকেও দেখিয়েছেন। মানুষ অনেক সময় সমাজের নিয়মকে মানে, কারণ সে ভয় পায়, সে ভালোবাসতে চায়, সে সাহস পায় না, তাই জন্য সে প্রতিবাদও করতে চায় কিন্তু একা হয়ে যেতে চায় না। এই যে মনস্তত্ত্ব, এটি শরৎচন্দ্রের লেখাকে এতটা গভীর করে। শরৎচন্দ্রের নাম বলি, আমরা প্রথমেই যে কয়েকটা নাম বলি তার মধ্যে একটা হয় দেবদাস। এই যে দেবদাস, এই দেবদাসকে আমরা প্রায়ই ব্যর্থ প্রেমিক হিসেবে দেখি, কিন্তু যদি একটু ভেতরে যাও তাহলে দেখবে

ইতিহাস আসলে একজন সিদ্ধান্তহীন মানুষের গল্প, যে ভালোবাসে কিন্তু ভালোবাসার পক্ষে দাঁড়াতে পারেনি, যে নিজের জীবনকে নিজের হাতে ধরে রাখতে পারেনি। তাই দেবদাস শুধুমাত্র প্রেমের গল্প নয়, এটা মানুষের দুর্বলতা, সামাজিক বাধা, নিজের সিদ্ধান্তের কাছে পরাজিত হওয়ার গল্প। আর তাই হয়তো শত বছর পরেও দেবদাসের গল্প নতুন করে বলা হয়। আবার আরেকটা গল্প শ্রীকান্ত, যেটি অন্যতম বিখ্যাত গল্প, সেটি কিন্তু আবার অন্যরকম। ভ্রমণ, জীবন, মানুষ এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে একজন মানুষের যে আত্ম অন্বেষণ, তারই গল্প। এই শ্রীকান্তর মধ্যে কোথাও গিয়ে যেন শরৎচন্দ্র নিজেকেও একটু খুঁজেছেন। একটা ভবঘুরে মন যে মানুষের কাছে যায়, মানুষের গল্প শুনে পৃথিবীকে নিজের চোখে দেখতে চায়। শরৎচন্দ্র শুধুমাত্র প্রেম বা সমাজের লেখক ছিলেন না, দেশের রাজনৈতিক পরিস্থিতিও তার চিন্তাকে প্রভাবিত করেছিল। তার পথের দাবি উপন্যাসে বিপ্লবী রাজনৈতিক চেতনার প্রকাশ এত প্রবলভাবে ছিল যে ব্রিটিশ সরকার বইটি বাজেয়াপ্ত করেছিল। তিনি বঙ্গীয় কংগ্রেসের সঙ্গেও যুক্ত ছিলেন। 1921 সালের অসহযোগ আন্দোলনের সময় রাজনৈতিকভাবে সক্রিয় হন। সেই সময় হাওড়া জেলা কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হন। অর্থাৎ শরৎচন্দ্রের কলম শুধুমাত্র মানুষের ব্যক্তিগত জীবনের দিকে তাকায়নি, তার চোখ সমাজের দিকেও ছিল, দেশের দিকেও ছিল। আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হলো শরৎচন্দ্রের ভাষা। তার ভাষা ছিল সহজ, সরল, প্রাঞ্জল, স্বাভাবিক। এমনভাবে লিখতেন যেন গল্পের বইয়ের পাতা থেকে নয়, কোনো পরিচিত মানুষ নিজে গল্প এসে বলছে। আর এই সহজ ভাষাই তাকে সাধারণ পাঠকদের কাছে পৌঁছে দিয়েছিল। জীবনের নানান অভিজ্ঞতা, নানান মানুষের সঙ্গে মেলামেশা এবং বিভিন্ন পরিবেশের মধ্যে চলাফেরা তার সাহিত্যিক দৃষ্টিভঙ্গিকে আরও প্রসারিত করেছিল। তার লেখায় জীবন এতটাই সত্যি মনে হয়, কারণ তিনি শুধু বই পড়ে জীবনকে চিনতেন না, তিনি জীবনের মধ্যে দিয়েই হেঁটেছিলেন। জীবদ্দশায় তার সাহিত্যিক অবদান স্বীকৃতি যথেষ্টই ছিল। তিনি কুন্তলিন পুরস্কার, জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন এবং বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত হন। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট প্রদান করে। কিন্তু শরৎচন্দ্রের সবচেয়ে বড় পুরস্কার কোনো পদক নয়, সেটি হলো পাঠকের ভালোবাসা। কারণ পুরস্কার সময়ের সঙ্গে পুরনো হয়, কিন্তু মানুষের ভালোবাসা প্রজন্ম পেরিয়ে যায়। 1938 সালের 16 জানুয়ারি কলকাতায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনাবসান ঘটে। কিন্তু তার মৃত্যুতে তার গল্পের মৃত্যু হয়নি, বরং যত সময় এগিয়েছে তার চরিত্রগুলো নতুন করে ফিরে এসেছে। দেবদাস ফিরে এসেছে সিনেমায়, শ্রীকান্ত ফিরে এসেছে নতুন পাঠকের হাতে, পরিণীতা ফিরে এসেছে নতুন প্রজন্মের কাছে। যতদিন মানুষ ভালোবাসবে, মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন করবে, যতদিন সমাজের নিয়ম মানুষের স্বাধীনতার মধ্যে দ্বন্দ্ব খুঁজে বেড়াবে, যতদিন কোনো মানুষ নিজের কথা বলার জন্য একজন সহানুভূতিশীল শ্রোতা খুঁজবে, ততদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য আমাদের সঙ্গে থাকবে। এই মুহূর্তে তোমাদের জন্য রইল আরও একটা গান। গানের পর ফিরে এসে তোমাদেরকে বলবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনেরই একটি গল্প।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বললেই আমাদের মনে পড়ে দেবদাস, শ্রীকান্ত, পরিণীতা, দত্তা চরিত্রহীন, মনে পড়ে অসংখ্য মানুষ, তাদের অসংখ্য গল্প, যেগুলো ছোট্ট করে তোমাদেরকে একটু আগেও বলছিলাম। কিন্তু আজকে এই যে সেগমেন্টে, অর্থাৎ তোমাদেরকে এই যে গল্প শোনাবো, সেইখানে আমি কিন্তু কোনো উপন্যাসের গল্প বলবো না। আজকে বলবো এমন একজনের গল্প যিনি শরৎচন্দ্রের কোনো উপন্যাসের কোনো চরিত্রেই কিন্তু ছিলেন না। তিনি ছিলেন শরৎচন্দ্রের বাড়ির এক নীরব বাসিন্দা। না, তিনি আমাদের মতন কথা বলতে পারতেন না, সত্যি কোনো সাহিত্য বোঝার ক্ষমতাও তার ছিল না, কোনো পুরস্কারও পাননি, কোনো বইও লেখেননি। তিনি ছিলেন ভেলু, শরৎচন্দ্রের প্রিয় কুকুর। একজন লেখক তার জীবনে হাজার হাজার মানুষের সঙ্গে পরিচিত হন, কেউ তাকে ভালোবাসে, কেউ ভুল বোঝে, কেউ বা লেখা দিয়ে প্রশংসা করে, কেউ সমালোচনা করে, কিন্তু একটা অবুজ প্রাণী, সে কিন্তু তোমাকে অন্যভাবে ভালোবাসে। সে তোমার নাম, খ্যাতি, পরিচয় কিচ্ছু জানে না, সে জানে না যে তুমি তারই মানুষ। আর শরৎচন্দ্রের জীবনে ভেলুর জায়গাটা ঠিক ছিল সেরকমই। ভেলুকে তিনি বাড়ির কুকুর হিসেবে কখনোই দেখতেন না, তার প্রতি যে গভীর স্নেহ ছিল সেইটা সবথেকে বেশি মর্মস্পর্শী প্রমাণ পাওয়া যায় ভেলুর মৃত্যুর পর। হয়তো সত্যি বাইরের জগতের কাছে একটা প্রাণী চলে গেল, সত্যি বাইরে পৃথিবীর কাছে ঘটনাটা খুবই ছোট, একটা কুকুর মারা গেছে, জীবন যেরকম চলা সেরকম চলতে থাকবে, শহর চলবে, মানুষ অফিসে যাবে, দোকান খুলবে, রাস্তায় গাড়িও চলবে, কিন্তু শরৎচন্দ্রের কাছে, তার কাছে কিন্তু একটা আপনজন চলে গেল। তাই ভেলুর মৃত্যুকে তিনি এমনভাবে মনে রেখেছিলেন, তার মৃত্যুর তারিখ এবং সময় পর্যন্ত লিখে রেখেছিলেন ডায়েরির পাতায়। একবার ভাবো যে যে মানুষ অসংখ্য চরিত্র সৃষ্টি করেছেন, তার কাছে ভেলুর জন্য একটা নির্দিষ্ট তারিখ, একটা নির্দিষ্ট সময় স্মৃতিতে ধরে রাখাটা কতটা জরুরি হয়ে উঠেছিল। আসলে কি বলতো, আমরা মানুষকে ভালোবাসি, কারণ মানুষ আমাদের সঙ্গে কথা বলে, আমাদের অনুভূতি বোঝে, আমাদের সুখ দুঃখ ভাগ করে নিতে পারে, কিন্তু একটা প্রাণীর সঙ্গে সম্পর্কটা অন্যরকম। সে সত্যি আমাদের কাছে কিচ্ছু চায় না, টাকা না, খ্যাতি না, সে জানেও না যে আমি কে, তার কাছে শুধুমাত্র আমি

ফিরলেই কিন্তু সে খুশি। ভ্যালুও ঠিক সেই রকম ছিল। আর এই যে নির্ভেজাল ভালোবাসা, এটাই সম্ভবত শরৎচন্দ্রকে ভ্যালুর সঙ্গে এত গভীরভাবে জুড়ে দিয়েছিল। শরৎচন্দ্রের জীবন মানুষের গল্পে ভরা ছিল। তিনি মানুষের মন নিয়ে লিখতেন, মানুষের দুঃখ বুঝতেন, সমাজের অবহেলিত মানুষদের নিয়ে লিখতেন। কিন্তু তার বাড়িতেও এমন একজন ছিল যে কিনা এসবের কিছুই বিচার করত না। শরৎচন্দ্র লেখক কিনা ভ্যালুর কাছে সেটাও গুরুত্বপূর্ণ ছিল না, তিনি বিখ্যাত কিনা সেটাও নয়। সে শুধু জানত যে এই মানুষটি তার আপন। এই গল্পটা আজকে বললাম তার কারণ আমরা প্রায়ই বড় মানুষদের কাজ দিয়ে বিচার করি। শরৎচন্দ্র কত বই লিখেছেন, কত মানুষ তার বই পড়েছে, কত ভাষায় তার লেখা অনুদিত হয়েছে, কত সিনেমা তার গল্প নিয়ে তৈরি হয়েছে, এসব সত্যিই গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো মানুষকে চেনার আরও একটা দিক হলো তার বড় কাজের দিকে নয়, বরং তার ছোট ছোট আচরণের দিকে তাকানো। একজন অসহায় মানুষের সঙ্গে তিনি কেমন ব্যবহার করছেন, একজন প্রাণীর প্রতি তার কেমন মমতা, যে মানুষটি তার কোনো কাজে আসবে না তার প্রতি তিনি কতটা সহানুভূতিশীল। আর এই জায়গাতেই শরৎচন্দ্র কিন্তু জিতে নিয়েছেন, ঠিক তার গল্পের মতনই। তবে স্টুডিওর ঘড়িকাটা জানান দিচ্ছে যে আজকের মতন আমার সময় কিন্তু শেষ। সত্যি বলতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে কথা বলতে গেলেই একটা ঘন্টা মোটেও পর্যাপ্ত নয়, তবুও চেষ্টা করলাম তার জীবনের বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আজকে তোমাদের সঙ্গে এই আসরে ছিলাম তোমাদের বন্ধু বিতোষক, আর যেতে যেতে তোমাদেরকে দিয়ে গেলাম এই গানটা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়া ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী অর্পিতা রায়।

নজরুলগীতি শুনলেন অর্পিতা রায়ের কণ্ঠে, আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

লঘু সঙ্গীতের সুরে ম্যান্ডোলিন বাজিয়ে শোনালেন নীলোৎপল চক্রবর্তী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন একটি রবীন্দ্রসঙ্গীত সমবেত কণ্ঠে।

সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। সরকার আগামী 17 সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে সেবা সংকল্প অভিযান শুরু করার নির্দেশ দিয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই অভিযান চলবে 10ই অক্টোবর পর্যন্ত। রাজ্যের সমস্ত দপ্তর, জেলা প্রশাসন, পুরসভা ও ব্লক প্রশাসনকে সমন্বিতভাবে এই কর্মসূচি পালন করতে বলা হয়েছে। এই উপলক্ষে পূর্ব বর্ধমানের জেলা শাসকের সভাকক্ষে গতকাল এক প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দূত কুমার মণ্ডল, নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তরের সচিব মৌমিতা গোদারা বসু সহ অন্যরা। বৈঠকে মন্ত্রী কিভাবে এই কর্মসূচি পালন করা হবে তার বিস্তারিত নির্দেশ দেন। স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর কর্মসূচির তৃতীয় দিনে আজ দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরে পালিত হল ফিট ইন্ডিয়া অভিযান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এবং কেন্দ্রীয় ভূবিজ্ঞান

0: মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির অঙ্গ হিসেবে কালীবাজার থেকে কপিলমুনির আশ্রম পর্যন্ত প্রায় 5 কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। স্থানীয় প্রশাসন, স্কুল কলেজের পড়ুয়া এবং সাধারণ মানুষ তাতে অংশ নেন। কপিলমুনির আশ্রম চত্বরে আয়োজন করা হয় যোগ ব্যায়াম শিবির। এছাড়াও আগামীকাল বিশ্ব ওজন দিবস পালন করা হবে। 17 তারিখ গঙ্গাসাগর ও বকখালিতে শপথ গ্রহণ ও মানববন্ধন, 18 তারিখ ছাত্রছাত্রীদের নিয়ে ওশান অলিম্পিয়াড এবং 19 সেপ্টেম্বর মেগা পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়েছে। রাজ্যের 2 বিধানসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে আসন্ন উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আগামীকাল শেষ হচ্ছে। এখনও পর্যন্ত বিজেপি ওই 2 আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি। গতকাল তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী, বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের পক্ষ থেকে 2 আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ইতিমধ্যেই মমতা ব্যানার্জিপন্থী কালীঘাট শিবির, কংগ্রেস এবং সিপিআইএমও ওই 2টি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। রেজিনগরে প্রতিদ্বন্দ্বিতায় থাকছে জনতা উন্নয়ন পার্টিও। দুর্গাপূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করতে বিদ্যুৎ দপ্তর প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। বিধাননগরের বিদ্যুৎ ভবনে গতকাল সিইএসসি, ডব্লিউবিএসসি, ডিসিএল এবং বিদ্যুৎ পরিবহন সংস্থাগুলির সঙ্গে এক বৈঠকে রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী গার্গী ঘোষ দাস বলেন, দুর্গাপূজার সময় রাজ্যে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা 12,000 মেগাওয়াটে পৌঁছতে পারে। বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কোন রকম সমস্যা মোকাবিলায় 3,500 মোবাইল ভ্যান নিযুক্ত করা হচ্ছে। বিদ্যুৎ ভবনে খোলা হচ্ছে 24 ঘণ্টার কন্ট্রোল রুম। বাস ভাড়া বৃদ্ধি নিয়ে পূজোর পর আলোচনায় বসা হবে বলে পরিবহনমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। গতকাল বাস মালিক সংগঠনগুলির সঙ্গে এক বৈঠকের পর তিনি জানান, 2018 সাল থেকে সরকারিভাবে বাস ভাড়া বাড়েনি, তাই সংশ্লিষ্ট সব পক্ষের কথা বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে। যদিও কোন রকম নির্দেশ ছাড়াই বেসরকারি বাস ভাড়া কোভিড অতিমারীর সময় থেকে বেড়েছে বলে যাত্রীদের অভিযোগ। উল্লেখ্য, রাজ্যের টোল প্লাজাগুলিতে নির্দিষ্ট হারে টোল নেওয়ার জন্য জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে বলে পরিবহনমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, এরাজ্যেও এই ব্যবস্থা চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ 6 দিন সময় চেয়েছে। ওই সময়কালের মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে রাজ্য সরকারের তরফে বাস মালিকদের নির্দিষ্ট রেট বেঁধে দেওয়া হবে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 151তম জন্মদিন উদযাপিত হচ্ছে। ঔপন্যাসিক, সাহিত্যিক, গল্পকার, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একাধিক গল্প উপন্যাসের মধ্যে দিয়ে তৎকালীন সমাজের কঠিন বাস্তব চিত্র তুলে ধরেছিলেন। তাঁর বেশ কিছু উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। দিনটি উপলক্ষে আজ শরৎচন্দ্রের জন্মস্থান হুগলির দেবানন্দপুর এবং হাওড়ার শান্তাবীরে তাঁর বসতভিটায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেবানন্দপুরের রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের বন্দোবস্ত করা হচ্ছে। হাওড়ার দেউলটি পর্যন্ত আয়োজন করা হচ্ছে বাইক র্যালির, থাকছে প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতা। শিলিগুড়ির ফুলবাড়িতে মহানন্দা নদীতে তলিয়ে যাওয়ার 2 ছাত্রের দেহ 2 দিন পর পাওয়া গেছে। এনডিআরএফ এর দল নদী থেকে এই 2 ছাত্রের দেহ উদ্ধার করে। মৃতদের মধ্যে একজন বাংলাদেশ ও একজন মালদার বাসিন্দা। দেশের বিভিন্ন অংশ থেকে ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তবে এই রাজ্য থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে এখনও দেরি আছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডাক্তার হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন।
1: আগামী 19-20 তারিখ নাগাদ উত্তর পশ্চিম ভারতের কিছু অংশ থেকে মনসুন উইথড্রল হওয়ার সম্ভাবনা, অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আর আমাদের রাজ্যের তো দেরিতে হয়, স্বাভাবিক সেটা অক্টোবরের 10 তারিখের আশেপাশে হয়, যেটা আমাদের গড় যেটা স্বাভাবিক। এখন আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে 1-2 জায়গা করে বৃষ্টিপাত, 17 তারিখ নাগাদ আবার বৃষ্টিপাত বাড়বে।
0: রাজ্য সরকার বিশ্বকর্মা পূজার ছুটির দিন পরিবর্তন করেছে। এবছরের ভাদ্র সংক্রান্তি 17 সেপ্টেম্বরের পরিবর্তে 18 তারিখ পড়ায় ওই দিন অর্থাৎ শুক্রবার বিশ্বকর্মা পূজা উপলক্ষে ছুটি থাকবে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30 মিনিটে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জ মিডিয়াম ওয়েভে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা বাদন, শিল্পী সৌমিত্র দাশগুপ্ত। তাল রূপক শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন।

শুনলেন তবলা বাদন, শিল্পী সৌমিত্র দাশগুপ্ত, তালরূপক, শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন সনাতন গোস্বামী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সঞ্চয়িতা গিরির কণ্ঠে, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে।

এতক্ষণ শুনলেন নীলোৎপল চক্রবর্তীর পরিবেশনায় ম্যান্ডোলিন। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চিত প্রচার তরঙ্গে 297.6 মিটার 1008 কিলোহার্টজ। এখন শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান কিনালা ছবি থেকে পরপর দুটি গান, প্রথমটি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে। ইস্টবেঙ্গল আগামীকাল জর্ডানের আম্মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এ গ্রুপ লিগ ফুটবল ম্যাচে আল হুসেন ক্লাবের মুখোমুখি হবে। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সূচি আজ ঘোষণা করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সন্ধ্যায় দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত আফগানিস্তানের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে। আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে ন ওভার দু বলে তিন উইকেটে ৫৯ রান করেছে। অধিনায়ক ইব্রাহিম জাদরান ৩৭ রান করেন। রবিবার প্রথম ম্যাচে ভারত ৭ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে। ইস্টবেঙ্গল আগামীকাল আম্মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এ গ্রুপ ডির ম্যাচে জর্ডানের আল হুসেন ক্লাবের মুখোমুখি হবে। আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ৯:৩০। ইস্টবেঙ্গলের গ্রুপে অন্য দলগুলি হল আল শেরতা, আল সিব। ইস্টবেঙ্গল আগামী ১৩ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে আল শেরতা, ২৭ অক্টোবর ওমানের আল সিব স্টেডিয়ামে আল সিবের মুখোমুখি হবে। ৩রা নভেম্বর ফের ঘরের মাঠে আল সিবের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। ২৪শে নভেম্বর ঘরের মাঠে আল হুসেনের বিরুদ্ধে খেলবে লাল হলুদ শিবির। ইস্টবেঙ্গল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ই ডিসেম্বর বাগদাদে আল শেরতার বিরুদ্ধে খেলবে। আইএফএ শিল্ড ফুটবল প্রতিযোগিতা আগামী মঙ্গলবার কলকাতায় শুরু হচ্ছে। প্রতিযোগিতায় ৬টি দল অংশগ্রহণ করছে। প্রথম দিন গ্রুপ এ এর ম্যাচে ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিংয়ের মুখোমুখি হবে। ম্যাচের স্থান এখনও নির্ধারিত হয়নি। এই গ্রুপের অপর দল পাঞ্জাব এফসি। অন্যদিকে বুধবার গ্রুপ বির ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে খেলবে। গ্রুপ বির অপর দলটি হল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আইএফএর পক্ষ থেকে আজ শিল্ডের সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২রা অক্টোবর দুটি সেমিফাইনাল ম্যাচ খেলা হবে। ফাইনালের দিনক্ষণ এখনও জানানো হয়নি। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সূচি আজ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ এবারই প্রতিযোগিতার আয়োজক। ২০১৮ সালের পর আবারও সেদেশের মাটিতে সাফ ফুটবল প্রতিযোগিতা হতে চলেছে। প্রতিযোগিতা শুরু হবে ৫ই নভেম্বর, চলবে ১৭ই নভেম্বর পর্যন্ত। ভারতের গ্রুপে আছে মালদ্বীপ ও পাকিস্তান। আয়োজক বাংলাদেশের সঙ্গে গ্রুপে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। নেপালের উপর ফিফার নিষেধাজ্ঞা ৩০শে সেপ্টেম্বরের মধ্যে উঠে গেলে তারা

0: বাংলাদেশের গ্রুপে যোগ দিতে পারে। সেক্ষেত্রে সূচিতে কিছুটা পরিবর্তন আসবে। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। 14 নভেম্বর সেমিফাইনাল খেলা হবে, 17 নভেম্বর প্রতিযোগিতার ফাইনাল। ব্যারাকপুর স্টেডিয়ামে আজ প্রিমিয়ার লিগ ফুটবলের সুপার সিক্স পর্বের ম্যাচে ভবানীপুর ক্লাব 3-0 কোল ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে। বিজয়ী দলের পক্ষে এইট ল্যাং, শেমলিয়া, ওয়ানিজু, পাজু, শ্যামল বেশরা গোল করেছেন। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে 46তম আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াড। উজবেকিস্তানের সামরখান্দে বিশ্ব দাবা নিয়ামক সংস্থা ফিডে আয়োজিত প্রতিযোগিতা চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। ওপেন বিভাগে বিভিন্ন দেশ থেকে 205টি দলের মোট 1,032 জন এবং মেয়েদের বিভাগে নানা দেশ থেকে 188টি দলের মোট 948 জন দাবাড়ু এবারে খেলতে নামছেন। 11টি রাউন্ডে ক্লাসিক্যাল ফরম্যাটে খেলা হবে। প্রতিযোগিতার প্রথম রাউন্ড শুরু আগামীকাল ভারতীয় সময় রাত 8:30। দুই বিভাগই গতবারের চ্যাম্পিয়ন ভারত আবারও নামছে শিরোপা দখলের লড়াইয়ে। ওপেন বিভাগে ভারতীয় দলে রয়েছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দা, অর্জুন এডিগাইসি, নিহাল জরিন এবং বিদিত গুজরাটি। মেয়েদের বিভাগে রয়েছেন কনেডু হাম্পি, দিব্যা দেশমুখ, বৈশালী রমেশবাবু, ভান্তিকা আগরওয়াল এবং সবিতা শ্রী। উজবেকিস্তানের সামরখান্দে আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াডের পাশাপাশি ফিডের সভাপতি এবং সহসভাপতি নির্বাচন প্রক্রিয়াও চলবে। 20 সেপ্টেম্বর শুরু হবে সাধারণ পরিষদের অধিবেশন। অলিম্পিয়াডের শেষ দুদিন অর্থাৎ 26 ও 27 সেপ্টেম্বর এই দুই পদে ভোটগ্রহণ হবে। সভাপতি পদে প্রার্থী রয়েছেন ইয়ান হেনরিক বুয়েটনার, ওয়াদিম রোজেনস্টাইন এবং তিমুর তুর্লভ। সহসভাপতি পদে বিশ্বনাথন আনন্দ, ম্যালকম পেইন এবং গর্ডন ট্যাং এবারের নির্বাচনের লড়াইয়ে রয়েছেন। তুষারাবৃত মহাদেশ আন্টার্কটিকায় প্রথমবারের জন্য ফিডে দাবা প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে। আগামী বছর জানুয়ারি মাসে প্রতিযোগিতা হওয়ার কথা। বিশ্বের 6টি মহাদেশ থেকে 6 জন দাবাড়ু অংশ নেবেন বলে চূড়ান্ত হয়েছে। ইউরোপের প্রতিনিধি হিসেবে ফিডের বর্তমান উন্নয়ন কর্মসূচি বিষয়ক নির্দেশক নাইজেল শর্ট, এশিয়ার হয়ে অং কিয়াও মো, আফ্রিকার হয়ে জেসি ফেব্রুয়ারি, দক্ষিণ আফ্রিকার হয়ে দামারিস আবারকা গঞ্জালেস, ওশিয়ানিয়ার হয়ে শন প্রেস এবং উত্তর আমেরিকার হয়ে ট্রিস অ্যান্ড রিচার্ডস এই প্রতিযোগিতায় খেলতে নামবেন। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন AITA এবছরই জাতীয় টেনিস মিক্সড ডাবলস চ্যাম্পিয়নশিপ চালু করতে চলেছে। তেলেঙ্গানা রাজ্য টেনিস অ্যাসোসিয়েশন এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে। বাছাই পর্বের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হবে 24 অক্টোবর, চলবে 30 অক্টোবর পর্যন্ত। টুর্নামেন্টে 32টি দল মূল পর্বে খেলবে। হায়দ্রাবাদের জুবিলি হিলস ইন্টারন্যাশনাল সেন্টারের আউটডোর হার্ডকোর্টে খেলাগুলি হবে। খেলার খবর শেষ হলো, পরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন নানা রঙের গান। প্রথম শিল্পী হৈমন্তী শুক্লা।

এতক্ষণ শুনলেন নানা রঙের গান, আকাশবাণী কলকাতা। এখন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে স্পটলাইটের বাংলা অনুবাদ। স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনব অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন পরিবর্তিত বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার বিষয়টি আলোচনা। আলোচনায় অংশ নিয়েছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত অনিল কুমার ত্রিগুনায়ক, সঞ্চালনায় সরজিৎ কাউর। অষ্টাদশ ব্রিক্স সম্মেলনে শিখর সম্মেলনের সদস্য রাষ্ট্রগুলির নেতৃবৃন্দ দিল্লিতে এসেছিলেন। এই শিখর সম্মেলন কেবলমাত্র রাষ্ট্রনায়কদের বৈঠক ছিল না, বরং বলা যায় দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে কীভাবে এক একটি দেশের গোষ্ঠী বিশ্ব জনসংখ্যা ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসাবে প্রতিনিধিত্ব করে। ব্রিক্স শিখর বৈঠকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা থেকে বাণিজ্য ও আর্থিক বৃদ্ধি, কৃত্রিম মেধা থেকে আধুনিক প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, শক্তি এবং স্বাস্থ্য সহ বিশ্বের সমস্ত দেশের নানা মানুষের সমস্যা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আজ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রদূত অনিল কুমার ত্রিগুনায়ক। তার কাছে জানতে চাইব নতুন দিল্লির এই শিখর সম্মেলনে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভারত তথা দক্ষিণ বিশ্বের জন্য এই সম্মেলনের সিদ্ধান্তগুলি কতটা গুরুত্বপূর্ণ। অনিল কুমার ত্রিগুনায়ক বলছেন, ব্রিক্স শিখর রাজ সম্মেলনের আয়োজক ও চেয়ারম্যান হিসাবে ভারত এখানে দক্ষিণী বিশ্বের সমস্যাগুলোকে আলোচ্য সূচির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এবারের আলোচনা থেকে এটা খুব পরিষ্কার হয়েছে বিশ্ব অর্থনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে উন্নয়নশীল দেশের দেশগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চায়। আমরা জানি ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিতেই বিশ্ব

জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ বসবাস করেন, যার অর্থ আরও বেশি মানব সম্পদ, আরও এক প্রসারিত বাজার, আরও বেশি সংখ্যায় পণ্যের বাহক এবং আরও বেশি মাত্রায় আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী বাহিনী। এরকম এক প্রেক্ষিত থেকে আমরা ব্রিক্স শিখর সম্মেলনে দক্ষিণ বিশ্বের প্রসঙ্গকে দেখতে পারি। মোট আভ্যন্তরীণ উৎপাদন ও জিডিপি হিসাবে বিশ্বের 40% বেশি আসে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি থেকে। বিশ্বের 7টি উন্নত রাষ্ট্রের মোট আভ্যন্তরীণ উপাদানকে ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলি সম্মিলিতভাবে ছড়িয়ে গেছে। এছাড়াও এই গোষ্ঠীর মধ্যে এমনও দেশ রয়েছে যেখানে বিশ্বের বৃহত্তম খনিজ তেল ও গ্যাসের ভাণ্ডার রয়েছে। আবার অন্যদিকে সবচেয়ে বেশি পণ্য গ্রাহক সমৃদ্ধ রাষ্ট্র এই জোটের মধ্যে রয়েছে। এরকম এক পরিস্থিতিতে এই সব দেশগুলি যাতে বিশ্বের নীতি নির্ধারক সংস্থায় তাদের প্রাপ্য স্থান পায় তা নিশ্চিত করা দরকার। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এখন থেকে যেই সব দেশগুলির উপর শুধুমাত্র নিয়মকানুন চাপিয়ে দেওয়া চলবে না। পুরনো দিন বদলে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যেসব দেশ এই ধরনের আন্তর্জাতিক নীতি নির্ধারক সংস্থা গঠন করেছিল তারা নিজেরাই আজ সেগুলিকে ধ্বংসের পথে নিয়ে গেছে। তাই দক্ষিণ বিশ্বের দেশগুলি যাতে তাদের চাহিদা মেটাতে পারে এবং তাদের বক্তব্য সোচ্চারে বলতে পারে তা নিশ্চিত করা দরকার। সজিৎ কাউর, বিশ্বের এই চেয়ারম্যান হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে ব্রিক্সের কর্মসূচিতে 4টি বিষয়কে জোরের সঙ্গে তুলনা করা হয়েছে। সেগুলি হল উদ্ভাবন, সহযোগিতা, সুস্থায়িতা, স্থিতিস্থাপকতা। দক্ষিণ বিশ্বের দেশগুলির জন্য এই 4টি বিষয়ের অর্থ কী? অনিল কুমার ত্রিকানায়ক, দেখুন প্রধানমন্ত্রী ব্রিক্স এর নামকরণই বদলে দিয়েছেন। প্রাথমিক পর্যায়ে ব্রিক্স ছিল কেবলমাত্র ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার জোট, কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং ভারতের চেয়ারম্যান পদে থাকার সময়কালে এই সব দেশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যে 4টি বিষয়ে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন তার মধ্যে 21 শতকে সমগ্র বিশ্বে তথা মানবজাতির প্রয়োজন ও চাহিদার কথা বলা হয়েছে। প্রথমে আসি স্থিতিশীলতার কথা। সারা দেশ জুড়ে, বিশ্বজুড়ে বিভিন্ন স্থানে যেভাবে বিপর্যয় ঘটছে এবং তার ফলশ্রুতিতে সরবরাহ শৃঙ্খল বিঘ্নিত হচ্ছে, আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন দেশের মধ্যে যে সাময়িক সংঘাত ঘটছে যার তার ফলে সমগ্র বিশ্বে প্রভাবিত হচ্ছে, এই ধরনের ঘটনায় অভিজ্ঞতা অন্যরাও প্রভাবিত হচ্ছে। তাই সরবরাহ শৃঙ্খল উদ্ভাবন ও সুস্থায়িত্বের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আমরা প্রযুক্তি নির্ভর যুগে বসবাস করছি, প্রায় মানব জাতির জন্যই উদ্ভাবন ও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থেকে উদ্ভাবনের ক্ষেত্রে ইতিমধ্যেই যে সুযোগ সুবিধা পাওয়া গেছে, যেমন স্মার্ট বিদ্যুৎ, গ্রিড, স্বাস্থ্য কিংবা অতিমারী বিষয়, তথ্য, আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত আগাম পূর্বাভাস এবং সরবরাহ শৃঙ্খলের পরিকাঠামো, এইসব ক্ষেত্রেই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাই আমাদের উদ্ভাবনের কথা ভাবতেই হবে। এর বাইরে বিশ্বব্যাপী অর্থনৈতিক লেনদেন নতুন করে এক একটি দেশের জাতীয় মুদ্রা মাধ্যমে বাণিজ্যিক লেনদেনের ব্যবস্থা, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা প্রভৃতি ক্ষেত্রেও উদ্ভাবন গুরুত্বপূর্ণ এক বিষয়। আমাদের দেশে অনলাইন লেনদেনের জন্য যে ইউপিআই ব্যবস্থা চালু হয়েছে, বিশ্বের অন্যান্য দেশেও তার সুবিধা পৌঁছে দেওয়া যেতে পারে। অন্যদিকে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রাকৃতিক সম্পদ, সর্বশ্রেষ্ঠ পরিচালিত নীতিরীতি পরিকাঠামোকে যাতে স্বচ্ছতা এবং সহযোগিতা ভিত্তিতে ব্যবহার করা যায়, তাহলে এগুলি বিশ্বের দেশগুলি সুস্থায়ী উন্নয়ন ও আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হয়ে উঠতে পারে। এই সহযোগিতার ফলে দক্ষিণ বিশ্বের দেশগুলি আন্তর্জাতিক মঞ্চে আলাপ আলোচনার ক্ষেত্রে প্রভাবশালী ভূমিকা নিতে পারবে। সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন প্রসঙ্গে ব্রিক্স নেতৃবৃন্দ আঞ্চলিক পর্যায়ের যুদ্ধ ও সংঘাতের নিরসনের জন্য আলাপ আলোচনা কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের কথা বলা হয়েছে। সজিত কাউর, যার অর্থ এবং

বিকাশ এবং শান্তি, একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, এ বিষয়ে আপনার মতামত কি? তুলনায়ক, দেখুন, শান্তি ছাড়া উন্নয়ন হয় না। পশ্চিম এশিয়ার যুদ্ধে এটা আরও একবার প্রমাণিত হয়েছে। বর্তমান সময়ের যুদ্ধ এমন একটা বিষয়ে যাতে কোনো দেশ জড়িয়ে না পড়লেও ক্ষতিগ্রস্ত হতে পারে। বর্তমান সময়ে ঘটে যাওয়া যে কোনো ধরনের ঘটনাতেই অন্যান্যরা প্রভাবিত হতে পারেন, সে জলবায়ু পরিবর্তনই হোক, সন্ত্রাসবাদ কিংবা অতিমারী হোক না কেন, যুদ্ধ অথবা সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন, এই সবই সম্ভব। কারণ বর্তমানে আমরা এক যোগসূত্রে গাঁথা বিশ্বে বাস করি, যার ফলে আমরা কিংবা এক দেশ অন্য দেশের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল হয়ে পড়েছে। এজন্যই আমাদের সমন্বিত উদ্যোগ, শান্তি, উন্নয়ন, যুদ্ধবিরতি প্রয়োজন। এই কথাটাই ভারত বারে বারে বলার চেষ্টা করেছে। ব্রিক্স দেশ গোষ্ঠীর চেয়ারম্যান হিসাবে ভারত এবারের শীর্ষ সম্মেলনে আবারও এই কথায় জোরের সঙ্গে বলার চেষ্টা করেছে। সজিত কাউর বলছেন, ব্যবসা বাণিজ্যের প্রসঙ্গে এবারে ব্রিক্স শিখর সম্মেলন অংশগ্রহণকারী দেশগুলি বাণিজ্যিক লেনদেনের আরও বেশি করে স্থানীয় মুদ্রা ব্যবহারের জোর দিয়েছে। এছাড়াও একটি অভিন্ন ব্রিক্স মুদ্রা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাবও উঠেছে। এর ফলে উন্নয়নশীল দেশগুলি কীভাবে লাভবান হতে পারে? নায়ক, দেখুন, বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার কথা এলে তার এক ধরনের ব্যয় আছে। এছাড়াও নির্দিষ্ট কোনো বৈদেশিক মুদ্রার উপর নির্ভরশীলতাকে হাতিয়ার করে সংশ্লিষ্ট দেশটি নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিতে পারে। আমরা দেখেছি রাশিয়া, বিভিন্ন পশ্চিমী দেশ, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকেও সুইফট বার্তা প্রেরণ ব্যবস্থা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ব্যবস্থায় $36,000 কোটি ইউরোপ ও আমেরিকা কেন্দ্রীয় ব্যাংক থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। এসবই করা হয়েছে একতরফাভাবে। আমরা জানি সুইফট ব্যবস্থার মাধ্যমে একটি দেশের ব্যাংকের সঙ্গে অন্য দেশের ব্যাংকের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য বিনিময় হয়ে থাকে। তাই এই ধরনের সমস্যা থেকে বাঁচতে আমাদের নিজস্ব ব্যবস্থা গড়ে তোলা দরকার। ভারত ইতিমধ্যেই UPI এর মতো অনলাইন আর্থিক লেনদেন ব্যবস্থা গড়ে তুলেছে। বিশ্বের 35টির বেশি দেশে এই ব্যবস্থা চালু করার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এরপরই ব্রিক্স মুদ্রার কথা ওঠে। ভারত অবশ্য এই প্রস্তাবে রাজি নয়, কারণ একটি দেশ গোষ্ঠীর একটি মুদ্রা থাকলে অন্য মুদ্রার সঙ্গে তার প্রতিযোগিতা অবশ্যম্ভাবী, এ থেকে সংঘাত তৈরি হতে পারে। এছাড়া এই ধরনের মুদ্রা ব্যবহার সম্পর্কে আর্থিক ব্যয়ের একটা সম্পর্ক আছে। তাই আমাদের বাস্তবসম্মত এবং কার্যকর দ্বিপাক্ষিক মুদ্রার লেনদেন ব্যবস্থার কথা ভাবা দরকার, যেমনটা ভারত রাশিয়া রুবলের মধ্যে করার চেষ্টা করেছে। অন্যদিকে চীন ও রাশিয়ার মধ্যে ইউনান ও রুবলের মাধ্যমে পারস্পরিক লেনদেনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌদি আরব যেমন মিমি মুদ্রায় তাদের আমদানি ও রপ্তানি 50%-এর বেশি লেনদেন করে থাকে, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে অনুরূপভাবে লেনদেন করে থাকে। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন, ব্রিক্স কেবলমাত্র একগুচ্ছ দেশের গোষ্ঠী নয়, এ এক সর্বব্যাপী সমাধানের রাস্তা। তাই এবারের ব্রিক্স শিখর সম্মেলনে এই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে, যা থেকে সারা বিশ্ব উপকৃত হতে পারে। সরবজিৎ কাউর, অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন পরিবর্তিত বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনিল কুমার চেঙ্গানায়ক, আপনাকেও ধন্যবাদ। স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন পরিবর্তিত বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একটি আলোচনা। আলোচনায় অংশ নিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত অনিল কুমার চেঙ্গানায়ক, সঞ্চালনায় সরবজিৎ কাউর। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি, রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, নিউজ অন AIR মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে আপনাদের মতামত AIR

nsdtalks@gmail.com অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করেও জানানো যাবে। শুনলেন

0: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশে সামরিক বাহিনী, ডিআরডিও এবং শিল্পক্ষেত্রের মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমেই প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন সম্ভব। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ এমটি গায়ার উপর হামলা কোনোভাবেই মেনে নেবে না ভারত, স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি যুদ্ধবিমানের হামলায় তিনজনের প্রাণহানি। লোহিত সাগরের দুটি দ্বীপের দখল নিল হুথিরা। পশ্চিমবঙ্গে দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। পুরুষদের ক্রিকেটে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তান ভারতের সামনে জয়ের জন্য 160 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত সংবাদে। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ইউপিআই মাধ্যম ব্যবহার করে টাকা পাঠালে কোনো মাশুল বা চার্জ দিতে হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক্ষেত্রে অর্থের পরিমাণ যাই হোক না কেন, কোনো মাশুল দিতে হবে না। ব্যবসায়িক ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত লেনদেনেও কোনো মাশুল লাগবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলো সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2000 টাকার বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে এমডিআর প্রযোজ্য হবে। এক্ষেত্রে 4% হারে মাশুল ধার্য হবে। 75,000 টাকা বা তার বেশি মূল্যের বড় অঙ্কের ব্যবসায়ীরা লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা এমডিআর ধার্য হবে। তবে এক্ষেত্রে গ্রাহকদের কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না, চার্জ প্রযোজ্য হবে বিক্রেতাদের জন্য। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের প্রতিরক্ষা বাহিনী, ডিআরডিও এবং শিল্পক্ষেত্রের মধ্যে নিরবচ্ছিন্ন সহযোগিতার মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করা সম্ভব। এই ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে এবং দেশের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করতে তিনি যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে ডিআরডিও ও শিল্পক্ষেত্রের মধ্যে সমন্বয় বিষয়ক সভা ভিমার্স 2026-এ ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ক্ষেপণাস্ত্র থেকে রাডার, যুদ্ধবিমান থেকে সাবমেরিন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিটি ক্ষেত্রে ডিআরডিও নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।
1: আজ 2026 में ডিআরডিও ने মিসাইল से लेकर রাডার तक, কম্ব্যাট এয়ারক্রাফ্ট से लेकर সাবমেরিন तक, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম से लेकर আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স तक, हर क्षेत्र में अपनी ক্যাপেবিলিটিজ साबित की है। ডিফেন্স সেক্টর মে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কে লিয়ে ডিআরডিও আজ অ্যাপেক্স অর্গানাইজেশন হ্যায়, ইস সচ্চাই কো হুই কোই নকার নাহি সকতা।
0: অনুষ্ঠানে অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন প্রতিরক্ষা সরঞ্জামের বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্যে প্রযুক্তি ব্যবহারের জন্য 13টি উৎপাদনকারী প্রতিষ্ঠানের হাতে 9টি চুক্তি হস্তান্তর করা হয়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর মধ্যে বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ভারতের উদ্বেগের বিষয়গুলি তুলে ধরেন এবং জোর দিয়ে বলেন, উভয় পক্ষেরই একে অপরের মূল উদ্বেগের বিষয়গুলির প্রতি সংবেদনশীল হওয়া উচিত।
2: A bilateral meeting took place between Prime Minister and President Xi on the sidelines of the 18th summit. Several issues came up during the discussions. Prime Minister referred to Indian concerns as well and underlined those that both sides should show sensitivity.

0: to each other's core concerns and be guided by the three mutuals: mutual respect, mutual interest and mutual sensitivity.
1: ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ MTL গায়ার ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক, সাধারণ নাগরিক এবং অসামরিক পরিকাঠামোর ওপর হামলা ভারত কোনোভাবে গ্রহণযোগ্য বলে মনে করে না। তিনি বলেন, এই অঞ্চলের আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌ চলাচল এবং বাণিজ্য প্রবাহ দ্রুত পুনরুদ্ধার করার জন্য ভারত আহ্বান জানায়। আরেকটি প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে জ্বালানি বিষয়ক সহযোগিতা তাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি উল্লেখ করেন, উভয় দেশ দীর্ঘ সময় ধরে পারমাণবিক ক্ষেত্রে একে অপরের সহযোগী। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বহুপাক্ষিক বিশ্বব্যবস্থার প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের উপর জোর দিয়েছেন। এই অঙ্গীকার দেশের স্বতন্ত্র অবস্থান এবং কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতি আস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের রজত জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর বলেন, এই অস্থির বিশ্বে ভারতের উত্থান অনিবার্য। শান্তি ও উন্নয়ন সর্বদা ভারতের কূটনীতির মূল ভিত্তি হিসেবে থাকবে বলে বিদেশমন্ত্রী স্পষ্ট বার্তা দেন।
2: When India advocates dialogue and diplomacy, when we stress that endless war must give way to an end to war, this is our particular way of thinking. Indian diplomacy will always have peace and development as its central agenda, not just as an idealistic goal, but as a sensible prescription for the world order to advance progress and prosperity.
1: ইয়েমেনের তাইজ প্রদেশে সৌদি যুদ্ধবিমানের হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন বলে হুথিদের তরফে এক কর্মকর্তা দাবি করেছেন। অন্যদিকে হিউম্যান রাইটস ওয়াচ বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে সম্ভাব্য যুদ্ধাপরাধের জন্য হুথি বিদ্রোহীদের অভিযুক্ত করেছে। ইয়েমেনে নতুন করে শুরু হওয়া সংঘাত নতুন করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা ছড়িয়েছে। এদিকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা দক্ষিণ লোহিত সাগরের কৌশলগত দ্বীপ গ্রেটার হানিস ও লেজার হানিস নিজেদের দখলে নিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে দুই বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আগামীকালই শেষ হচ্ছে। পরদিন সেগুলো পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। আগামী 6 অক্টোবর দুই কেন্দ্রে উপনির্বাচনে ভোট নেওয়া হবে, গণনা 9 অক্টোবর। এদিকে বিজেপি ওই কেন্দ্রে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। মুর্শিদাবাদে রেজিনগরে প্রার্থী হচ্ছেন সাখারাব সরকার। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন আত্মসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানী প্রতিদ্বন্দ্বিতা করবেন। হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে আজ মনোনয়ন জমা দেন তিনি। এদিকে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান আজ নন্দীগ্রামের কেন্দ্র থেকে নিজের মনোনয়ন জমা দেন। ওই কেন্দ্রে সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরিও আজ তার মনোনয়ন জমা দিয়েছেন। মমতা ব্যানার্জি পন্থী তৃণমূল কংগ্রেস শিবিরের অভিযোগের প্রেক্ষিতে দলত্যাগ বিরোধী আইনের আওতায় বিধানসভা সচিবালয়ের তরফে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর 10 বিধায়ককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আগামী 7 দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে তাদের। নোটিশে জানতে চাওয়া হয়েছে, দলীয় নির্দেশ অমান্য ও দলবিরোধী কার্যকলাপের অভিযোগে কেন সংশ্লিষ্ট বিধায়কদের সদস্যপদ খারিজের প্রক্রিয়া শুরু করা হবে না। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দলীয় কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল এরাজ্যে আসছেন। দুপুরে কলকাতায় পৌঁছবেন তিনি। এরপর সল্টলেকে দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। সাংবাদিক বৈঠকের কর্মসূচিও রয়েছে তার। আত্মনির্ভর ভারত এবং কেন্দ্রীয় সরকারের মেক ইন্ডিয়া কর্মসূচির অঙ্গ হিসেবে গান্ডারিন্ডি শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স JRAC-তে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা GSI এর জন্য আজ দুটি কোস্টাল রিসার্চ ভেসেল বা উপকূলীয় গবেষণা জাহাজের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এই দুটি গবেষণা জাহাজ সমুদ্রের গভীরে ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি, খনিজ সম্পদ অনুসন্ধান এবং ড্রেজিং, সামুদ্রিক পরিবেশ পর্যবেক্ষণ ও গবেষণার কাজে ব্যবহার করা হবে। জাহাজগুলিতে থাকবে অত্যাধুনিক বৈজ্ঞানিক গবেষণাগার, সেখানে সংগৃহীত তথ্য এবং বিভিন্ন নমুনা বিশ্লেষণের ব্যবস্থা থাকবে। যমুনা নদী পুনরুজ্জীবনের লক্ষ্যে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির মুখ্যমন্ত্রীরা আজ কিষাণ বহুমুখী বাঁধ প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রকল্পকে জাতীয় প্রকল্প ঘোষণা করা হয়েছে। প্রকল্পের আর্থিক ব্যয় প্রায় 90% কেন্দ্র এবং বাকি 10% সংশ্লিষ্ট রাজ্যগুলি গ্রহণ করবে। বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের দায়ে র্যাপিডোর পরিচালনাকারী সংস্থা রপিন ট্রান্সপোর্টেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেডকে 10 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক সুরক্ষা কর্তৃপক্ষ।

0: In men's cricket, India defeated Afghanistan by 7 wickets in the second T20 International at the Arun Jaitley Stadium in Delhi tonight and take a 2-0 lead in the three-match series. Chasing a target of 160 runs set by Afghanistan, India comfortably scored 163 for 3 in 14.5 overs. Put into bat first, Afghanistan scored 159 runs, losing 8 wickets in stipulated 20 overs. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন শুনবেন হিন্দি ছবির কালের অনুষ্ঠান। আজকের ছবির নাম হাম আপকে হ্যায় কন। এই ছবি থেকে বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন গান। প্রথম শিল্পী লতা মঙ্গেশকর, ইস্পি ওয়াল সুব্রমণিয়াম।

এতক্ষণ শুনছিলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই আজকের আবহাওয়া রাত্রিকালীন খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবরে পাওয়া আগামী চব্বিশ ঘন্টার জন্য বলা হচ্ছে যে সকালের দিকে মেঘলা আকাশ, হালকা মেঘলা আকাশ, বিকেলের দিকে সেটি আরো গভীর হতে পারে, সকালের দিকে হালকা বৃষ্টি এবং বিকেলের দিকে বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা, সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি, সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক থেকে 1 ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ছিল 92%, সর্বনিম্ন 62%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি। সমুদ্র ও নদীতে যারা মাছ ধরতে যান তাদের জন্য বিশেষ কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর। এখন জানিয়ে দিই আগামীকাল 16 তারিখ গীতাঞ্জলি সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা অধিবেশন, প্রথম অধিবেশনে সকাল 6:15 রয়েছে সুবোধ সঙ্গীত, কাল শুনবেন গিটার শিল্পী পণ্ডিত অনুপ দাশগুপ্ত। 6:25 রবীন্দ্রসঙ্গীত শোনাবেন অনিন্দিতা ঘোষ। 6:35 রামচরিত মানস, কাল 235 পর্ব। 6:45 ভজন শোনাবেন মিতালী দত্ত। 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল। 8:30 লোকগীতি শোনাবেন রাগমঞ্জুরি সংস্থা। 8:50 নজরুলগীতি শিখা বসুর কণ্ঠে। 9:10 রাজধার, উপস্থাপনায় সবিতা পোদ্দার। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় সাদিয়া সাদাফ। 11:00 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা বাদুরী। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী উজ্জ্বল রায়। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 রয়েছে রবীন্দ্রসঙ্গীত অনিন্দিতা ঘোষের কণ্ঠে। 5:20 উর্বশী, উপস্থাপনায় পুনম সিং। 6:10 হিন্দু অনুষ্ঠান বার্তা। 6:30 গুলগুলশন। 7:10 আধুনিক গান শোনাবেন সুমনা বন্দ্যোপাধ্যায়। 7:30 দর্পণ। 8:00 জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের 2026 উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান। 8:30 হরাইজন। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপন করবেন অঙ্কিতা সেন। 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:00 রয়েছে সুভাষিত, কাল শুনবেন মহাকবি কালিদাসের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি। 6:30 আজকের চাষবাস, বস্তায় আজা চাষ, এই নিয়ে বলবেন তপন কুমার মাইতি। 6:40 আপনার স্বাস্থ্য, শিশুর অস্থির যত্ন, এই নিয়ে বলবেন ডক্টর দীপজ্যোতি দত্ত। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনা সান্দম চক্রবর্তী ও মৌলী দাশগুপ্ত। 7:45 রবীন্দ্রসঙ্গীত শোনাবেন অনিন্দিতা ঘোষ। 8:00 জানাও জানা, ওজন স্তরের ভাঙন রোধ, এই নিয়ে বলবেন ডক্টর শ্রাবন্তী বসু। 8:05 নজরুলগীতি শোনাবেন শিখা বসু। 8:20 কর্মীরে কথিকা জন্ম শতবর্ষের আলোয় রথীন মিত্র, নিয়ে বলবেন গৌতম সেনগুপ্ত। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী উত্রি কোটাল। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানে অনুষ্ঠান। 9:25 জেলা ছেটি, কাল পশ্চিম বর্ধমান থেকে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। এরপর গানে গানের শেষাংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনে শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণী অনুষ্ঠান মৌনপাড়া জংশন, অতিথি শ্রীময়ী তরফ।

মনোবিদ অবস্থানে থাকবেন শুভাশিস বন্দ্যোপাধ্যায়, মল্লিকা চৌধুরী। 12টায় আধুনিক গান শোনাবেন শোভনা বন্দ্যোপাধ্যায়, 12:15 লোকগীতি স্বপন মুখোপাধ্যায় কণ্ঠে, 12:33 মহিলা অনুষ্ঠান শ্রীভবন, মানবাধিকার সুরক্ষায় এ নিয়ে অঞ্জন কুমার দত্তের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 1টায় বাংলা চৌজবি গান, 1:45 মহিলা মহল উপস্থাপনে সৌমিলি রায়, 2:05 প্রত্যাশা, 2:30 আধুনিক গান, গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশন, 5:00 যে ক্রীড়াঙ্গন উপস্থাপনে বুধাদিত্য মুখোপাধ্যায়, 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান জাতীয় শিক্ষানীতি 2020 ENP 2020 পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের ডেপুটি স্টেট প্রজেক্ট ডিরেক্টর অর্ণব সরকার, যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য ও পিয়ারি ঘোষ, কাল প্রথম পর্ব, প্রযোজনা দেবর্ষী ঘোষ। 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি শোনাবেন কল্যাণ মুর্মু, 6:38 কৃষি কথার আসর। রোগ নিরাময়ে আয়ুর্বেদ ও ভেষজ উদ্ভিদ, এই নিয়ে বলবেন ডাক্তার সৈকত বসু, সাক্ষাৎকার সুব্রত চক্রবর্তী। এরপরে নাটক ফুলে কাঁটা নেই, প্রযোজনা সুমিত চক্রবর্তী। 8:00 বিজ্ঞাপনদাতা আজিক অনুষ্ঠান আশার কথা, 8:30 আইনি কথা, প্রবীণ নাগরিকদের জন্য আইন, এই জন্য থাকবেন আইনবিদ কল্লোল বসু, তার সাক্ষাৎকার নিয়েছেন তনয় বিশ্বাস, প্রযোজনা দুর্বাদে। 9:00 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনুন খেয়াল শিল্পী অত্রি ঘোটাল, 9:30 সংগ্রহশালা থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন ভূপেন্দ্রনাথ শীল। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শোনাবেন অনিন্দিতা ঘোষ, 10:45 লোকগীতি শোনাবেন স্বপন মুখোপাধ্যায়, 11:00 আধুনিক গান সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুংরিয় যাত্রা শিল্পী সুনন্দ মুখোপাধ্যায়। শুনলেন গীতাঞ্জলি ও সঞ্চিত প্রজাতরঙ্গের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতার প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়ি এখন সময় রাত 12:07 হয়ে 56 সেকেন্ড। জয় হিন্দ।